ক্রিস্টিয়ান গুরুদা কাট পাতে অর চন্দ্র দুজাকু বাবু বাবু বেলা কপরণ তো পর পাণ্ড লইল ভূত পরমংস দিগাই ভুটু হে পাণ্ডব কাবে ফুটু কেন্দ্র সর্বাতি পরমাতি খারাকুম।